চাইতো তিস্তর্চার কান্দ তাই স্মরণীয় আমার মিয় দোভাই চাইতো তিস্তর্চার কান্দ।